নমস্কার, মেডিয়াম অফনি 243.1 একুয়েটার কিলো হার্স 1233 ইয়া আকাশবাণী তুরা নাটনি বিভাগ শ্রোতাধানে নিনি অনুসাইনি অনুষ্ঠান নিন খুড়াংসং আদরায়িত আর অনুষ্ঠান চংস এইজন মহান মুরতনি মহৎ করসারি আকসে রাখাইকে চাণক্য বার্তানে কামনি প্রতি মনোযোগ চাণক্যনি মতে জি মরজর কামনি প্রতি আন্তরিক ও দায়িত্বশীল অদা নির্ভরযোগ্য জি মরণ করসি কর প্রতিশ্রুতি লাখৌ কিন্তু কাম লসা অদানি বিশ্বাস তিনি অসিত দংসা চাণক্যনি পেন করসে পড়েন অনুষ্ঠান চঙা কইলেট অনুষ্ঠান সি নাথুর ফানকে অনুরোধ তিনি শ্রদ্ধাচং রূপক হিটেশ মাতিরাম গণিন লবকুমার জাভেদ বিক্রম রীনা দেবী কমলা দেবী সীতা দেবী আর মিলি দেবী নাথ শ্রোতা নাথনি রাফাননি রাঙ্গামনি চাইজা

হিমাদ্রিকোশনি চাই অনুষ্ঠান সেয়া পারং দা থ হা অনুষ্ঠান সে জানা থ এই শ্রোতাদের অনুরোধ ছি নাথনিরাফানকে অনুরোধ দিন শ্রোতাজ্রং দয়মন্তী অপরূপা বৈজন্তী নিমাখিত মীনাক্ষী অঞ্জলি দহিকতরা চিরঞ্জীবী আর শান্তনু

আবার ফাইনি অনুষ্ঠান চারং সি দুপংনি করলখাকে আপাস রং থাকিনি ইসিন বিদেলাংত নমস্কার ইয়া আকাশবাণী তুরা।

0: ওই সিংবো না সুন্দর যাবর গুয়ালি নখন
1: গুয়াল যাবি এদিবাদের আংনা মানজাবা হা হাজাগ্রী খোক্তি যাবর গালানি নিয়ামে যাবর দংথং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়া নমতা দাউনি গতাল জাবুল গালানি নিয়ামে সৌনগার সৌনগি জাগা জাবর আপসান সুমে গালদমানী সরকারি সামফিং আহা উনি গমান জাবর মংব্রী দাকে সুয়ালিসা গালা নামগেন সুখানগা সৌনগা জাবর জেহাই গালগমন মেসু সামজাকার রং আর বিথে রং বিগল রং গনিগা জাকা বুদায় মানগা সৌনগিজা বস্তু রং জেহাই প্লাস্টিক রং আর সামসু রং গতাম রংথা লঙ্কা লতানি জাকাল গা বস্তু রং ব্রিগা ব্যাটারি টিউবলাইট আর গ্লাস রং
3: বলিউড মেলোডি প্রোগ্রাম হিন্দি ফিল্ম গীত রাখোনা মানগেন সখান পাওয়িমং ওয়াজা তুম হো ফিল্ম গীত খাচিংনা মানগেন ওয়ান অরিজিৎ সিং আর তুলসী কুমার বাকসা নিউম্যান পিন্টো নি রঙ্গপা গীত আরো গীতারা দিল কে পাশ ইয়া গীত খাচিমং দাও খাচিংনা মানগেন

ইয়ান আকাশবাণী চুড়া খনাতম সুইং বা সাকানিগুন দালনি ফ্রুংনাম চুড়া প্রোগ্রাম নারম চাকসোয়া সাকান্তিনান ফ্রুংনাম দাল হাজগনি খরটক পুলসি নি সেপ্টেম্বর জানি গনি তারিখ বুধবার ফ্রুং গনিকবা ডিস্ট্রিক্ট লেভেল ইন্টার স্কুল গেমস হাজগনি খরটকো হাওয়া খানা ইনডোর হল চুড়া ও সোমবার সালো আবাছিঙা তাহা জিয়ন সাকরছাসকু মাংগতা ছাত্ররং বাক্ষু রানাগতা সকপাহা আর ইয়া ছাত্ররংরা সিলসেলা গাম্বিগ্রে আর চুড়ানি গে সৎপ্রিকনি স্কুল রঙনি ওয়া ইয়া খালসুসানি প্রোগ্রামকো ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ওয়েস্ট গারো হিলস ওয়াটেঙা ইয়া প্রোগ্রাম আতানি মুকসুঙানিয়ারা আনছিনি ছাদাম্বি কালসুসাংপা রং স্কুল ওসান আইগিজা স্কুল আফালোবা সুসানা নাম্বিকা ছোলং না মুকসুঙানি ওয়া ইয়া প্রোগ্রাম উফ্রা কানি সালো ওয়েস্ট গারো হিলস ডেপুটি কমিশনার শ্রী বিবর আগরওয়াল IAS মুসংপা সোকপা ওয়াহা আর উন বাকসানা সাকবান সোকপা মেঘালয় স্টেট অলিম্পিক এসোসিয়েশন ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী জোন এফ খরসিং আর ওয়ামং বাকসানা গপন স্পোর্টস অফিসিয়াল আর গপন দাদাগপা মন্দিরাং প্রোগ্রামও দংফাহা কালসুসানি রঙ বাকছে তাকে সুয়ালাঙাহা জিয়ান ভলিবল বাস্কেটবল টেকোয়ান্ডু সুইমিং কাবাডি ব্যাডমিন্টন এথলেটিক্স আর টেবল টেনিস ও আর ইয়া কালসুসানি রংরা বলসি চিব্রিনি নো বলসি চিবানি নো আর বলসি চিসনি নো উইং পরং না উগেন ইয়া কালসুসানি রংকো সেপ্টেম্বর জানি গতাম তারিখ মাতসুয়াতকেন পাখোর এং পরং না আগান ফ্রকিং অন ডেপুটি কমিশনার শ্রী বিবর আগরওয়াল কালসুসানি রা ছাত্র রংকো আমাংনি ছাঙা সাপানি কো গামছাতে রাতনা দাকছাকা নে ওয়া আগানাঙাহা রেবাং পাজা রং ও ন্যাশনাল গেমস কো মেঘালয় আতনা সিঙা জি ওন ছাদাম্বি কালসুসা গবরং ওয়ামাংনি নিসান কো দনে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেল রংনা তুমখাচিনা দিদিয়ানী খুব নাহা ন্যাশনাল গেমস আর মেঘালয় ছাদাম্বি খাসুসাগব্রংনা গপন আসংনি খাসুসাগব্রং সাক্ষী উনফানা আর আমং বাকসা আগাং রকনা নাম্বিকা ছোলংগেন আর ইয়াচিনা আদকনি ছাত্ররং খাসুসানি গামছাতে রানা আর মুখাংচি বংপাতে খাসুসাগব্রং খাতনা দাকসাকেন নিব ওয়া আগানাঙাহা ইয়া প্রোগ্রাম উফ্রা কানি সালো শ্রী জোন এফ খরসিং বা স্কুল রংনি আর ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস এসোসিয়েশন নাম্বিকা পাকরমানি না খুশি উঙানি ফারাকাঙাহা মেঘালয় খাসুসানি আবাও হাজাগনি চিসকু রঙনি দংথানি রুকনা মানিঙাহা নিউ আগানাঙাহা আর মৌসুম পাতে মেঘালয় স্পোর্টস পলিসি হাজগনি চিসকু আবাচিঙাতে উনানিচি উহা জে কন হাজগনি চিসকুনি ডিসেম্বর জও থুরা ও গিসকনাখরা বেগবা ক্যাবিনেট মিটিং ও ফরাগতানি কো দকাহা ইয়া পলিসি আরা কাসুসাইং পাংনা স্কুল লেভেলনি স্টেট লেভেল কাসুসানিনা রামাকো থারিয়ন গপাউঙা আর উন বাকসানা থাংখা পাইসা আর স্কলারশিপ রংনি গতাবা লাকছাকানি কো না নেওয়া আগানাঙাহা উনা গ্রেবা ওয়া হাজগনি কোরকো আংপা মেঘালয় গেমস কো নিফলা থাই ছাত্র রংকো আনথাংনি ছাঙা সাপানি কো নামদাবাতনা উনিংপা ছোরংকো রাচিনা দিদিয়ানি কো নাঙাহা ওয়া হাই পারফরমেন্স প্রোগ্রাম আর রোবাইং পাকা সুসাগপা রংনা দাকচাকানি কো নানি গমনবা আগানাঙাহা আর চাদম্বি কাকসুসা

0: ni somai de kumi kala ni mangba skang ni somai manchang ode manderang siaw na basoka ar kel kalaw na basoka tau anchin mop lynching ko netken chim ode ya mop lynching ni muksong ani ko anchin ni gen chim ode je manden sakni sakatham ba una batte mandeska ko ba uni jangi ko rusi galata yamung related tongnge anchin ya mop lynching ko on the spot justice ona nira human rights ni khosa ko ba unga andi mangba anchin skhang ni achu ambini takr kr ba ani ko netken chim ode skhang ni somai andakani gman anting de dau ko khasne khasne khasne poras ke man bhagen chmo omba uko gelbana blongen khasne somai nang
1: ya songthang ni ba society ni ndakka kamrang ko bichal kha aro sasti yo nara lo ni gita baita na kang kang dike valid unga aro bangbata salon anchini village panchayat rang oba yakoba kamrang khora maike deal kha bisong
0: ya ndake bichal kha ani bidung ode ya village panchayat bisumba bichal khai deutna indi ban chingyat kan chimda an chingde nokmarang village panchayat dongde ban nokmarang chingde dil khai tuma namen yat kan chimde nokmarang ara society jangi thangpong ami li nangrame jangi thangpong an chingni yani village panchayat rangni bichal khai oneng achum nemangna de dawan ching khatani katta sakuba sam khalakinga nemangna de potken chim onde ya man dekho bangbata somayon an ching nukmauna sokatjo pa panchayat na sokatjo pangbata somen je kon voting acham nun group ta ke sharing jinma sari angen jinmari ange mena de wan spot to bichal khana jothun ka ma khmai galna jothun ka ar kalna jothun ka ya anda ke voting pa khon ching niyat ken chimo ode yer human rights ni khosa ko bunga maina ching human rights re dingthang dingthang an chana guarantee ka gam dunga ba bil un gam dunga mande ra jangi thangani dignity dongi jangi thangani ya kamakrang kho anching niyat ken chim odi ino violate khani rang kho nakman anching niyam ni gita de ya rang kho bangen beng na de anching mungsong bate specific ongnge mung na de je kha da o jharkhand dunga bhopal dunga assam oba dunga ar dingthang state rang oba dunga aro yani bi dunga ya rang kho state government na implement kha china ya ek rang kho ya rang kho gamat na implement kha china state government rang kho direction un gaman pa guideline un gaman rang pa dunga niyam thari pa bo ya rang kho bo na tr kr kna pa ya rang kho protect kha na gata indi bang ba ya rang kho titi jama chakka ni rang ba dung khuinga an ching ni mai bo indi ba niyam ni gata niyata ode ya an ching on the spot tau bi chal kha yo ni nga chum ya rang ara an ching ni IPC don chibu gaman gacham ni gata IPC don chibu gaman aro dao gata ni gata BNS rango don chibu gaman rang ni de against to man chong ni aro human rights ni khosa ko ba belong and against to nga
1: chikrang bangbata salon an ching na man na you know ning ning bata ni ko bishong sa man rong amu sir document de uni bi uni apsan bi dungon mai ba khaim na bia nuk mi chikungi a nuk kupa unga unga de aro yakba kham rango wa apsan mi chikur ma man na hang ude সরকারি নিকটা বা সঙ্গী মন্দির নিকটা বা নকমানি নিয়ম নিকটা ওয়া খোরা মাইকি ডিল কাছে স্যার
0: যেন সময় আনছেন উইচারি বা উইচক্রাপ রঙ ফোটেং আছে ওদে মিছে চিয়ান আনছেন সোসাইটি মানছে বা আনি নুকবং ওরং বাতা ইয়ার রঙ ফোটকেন ছিম ও ওদে আনছেন মাইতাকে বিচার খাই ওন গেছম উকো নিয়াতনাস খাই কো নিয়াছেন না যেন সময় মিছে কো ফোটেং আছেন ওয়া চিয়ান আনি নুকবছম যাকো পত আর কালচো লাঞ্চং ওদে আর গনি গপারং স্কাং পো ওয়ার্নিং ওনে দোনগেন গনি গপারং ওবা ফটকেন চিম ওনদে বিশং উনোদে ডাইরেক্ট আনচং রকালে গালার নি রাংকো বনকা পাসকো বদে মানদে নি জাঙ্গি বাগ মানি কো নকা আর ও ইয়া লেন ওনার কো জেন সুমাই রকালে গালকেন চিম বিনি নুকতং দকমন বিনি বিশা রং সেগ বরং ওয়াগ মকো ওয়াতে খাতলাঙ্গা তাও ইয়াকো বিচাল খাই উনগেন চিমনে আগানা ওদে আনচিং ও দুংথাং নথাং নিয়াম রং দোঙা জেন সুমাই না সাকো বা ফটিং আছি মো ওদে ওয়াকো আনচিং নি এপ্রোপ্রিয়েট অথরিটি মো ওয়ারাং ওনার আবা নামত না নিয়াম নি গেতা বিসং বিচাল খাই উনচি না খনা চি না দোল গনি কোন খনাই মং না দে বিচাল খাই উনচি না হিন্দি মং বা আনচিং ও ইয়া দাক পারাং ইয়া মংসং বাতে আনচিং উইচক্রাফট প্র্যাকটিস কানি কো ফটানি সময় ইয়া দাক পারাং ও আনচিং ফাংনান স্টেপস রা রং যা এপ্রোপ্রিয়েট অথরিটি রং চিরে ইরং যা ডাইরেক্ট আনচিং চিনমারি আং মং না দে অন দ্য স্পট আন বি চালাকো দাকরং বাত্তা মতাম কো দে গনি গ পরাং চান সুনা পাসো কো দে স্কাং পাও না চং অন দ্য স্পট বিসং বি চালো নোয়া
1: চিনি চামতং থাও ইয়া বা চিক আসং ওদে নতাম গেন মো ও জারং দোঙা কো আরো ওয়া রং নি সাম চাখলা চাঙা নি রং কো এ রং কো রা চং রা ইয়া উইচ ক্রাফট অর ইভিল প্র্যাকটিসেস নি উনি ক্যাটাগরি নো দোনামা আরো বিসং নি দাক্কা খাম রাঙারা লো নি খোসাকো ও আমং জেসর নো কো থালা নাম গেন
0: ইয়া আনচিং

আজালগনিসা বলসিনে ফেব্রুয়ারী বঙ্গা তারিখও ইয়স্কুল কো লেট লেবিওয়েল লিংডো উনি নকদাংনি মন্দিরং মিরিয়াম মাউরি সিয়ান্তি মাউরি আর আগুস্তিন মাউরি নি দাকচাকানি চেয়াবা ছেঙা তাহা গতালগবা বিল্ডিং কো আদক নি এজুকেশন মিনিস্টার লকমেন রিম্বুই ওপ্রাকে নাহা ইয়াথোমানিও স্কুল নি ওংবা নিগমন আগানান বাক্সা জাত নি স্ট্রক মেসানি কবান কংনা গতা মানাহা আর আপসান সময় স্কুল না দাকচাকবা মন্দির রংকবা মন্দির আনি কো দাকাং স্কাহা রিম্বুই ওয়ামাক নি গতালগপা বিল্ডিং কো মাতনানি না ওয়ামাক না নামাসকা নি কো অনান বাক্সা মখাংচিন দাকপা নামগপা স্কিয়া পরাইনি আবা ওদং দকে ও নাংকুচিনা দিদিয়ানি কবা দাকাং হা

লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফিনি রঙ্গপা মে রে মিটুয়া মে রে মিট রে গীত কো দাও গা মতং আর ইয়ান গীত ফিল্ম নি গীত ওয়া।